0: बस तुम कुफा भी
1: निश्राई बंदे इंजे इंतिन्या तमसान रुचा का सुबह वाबो का तान इंतिन्वे सतीन अंतानी नू इन्ना मु दामनु मतुगनो रुचा का सुबह वाबो का तियम ने बातफिन रान दे जावा रातिनिशा बातफिन रान रातिनिशा दे यू तू इरानी उजान यानी सनामुला फुलकु लुए फेनना अन्यंता Fenana ane tsa, lewe famatu tamtan. De iu zani ya nantani ni uraimande ni wawe, yine mu zani na dana tuti jowe, zati ya amal su, zavata ni aina kusina azu kutatia mbatu finadana. Zati ratinisha na batu finadana ratinisha. De uzi zile raimande niwe, yeno uzi ya mapatia ya ni ftiri na kundu. Ftiri na kundu zile famande, sama kan ny masondrony dia rehefa nodovety ny ranatsakaina dia miondrika ny voniny dia mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola niakatra zay ozy izy nyfahitako anao ty dia teo a no nitsiry tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena dia io zany ny heveriko hoe herim-panahy manosika atrany an-trany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay le izy fa satria mbola za mbola tamin'ny valimby fotoana dia nomendiny fiarahamonina aingam-panahy dia mamerina dia nandrato fianarana teny amin'ny oniversité dia mamerina misedran'le izy tany amin'ny sehatriny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: तुमको वाभी
1: कपला लंबो फिरतो माता का चरण फनारा क्वाजा देती ती ती ते नौ फोका चरण जले कपला लंबो फोट ची तो माता का चर शतीनी तीनी नौ कौन साले डेंडे शामिया फसान लिफ्लाज़ फोको शामिया शाम रात्रों दे शामिया फनान तेले दे शामिया फसानो फंडे शकोनास शामना फ्लाज़न चरो आवाज़ होने वाले में फोको रायनो दे आवं तीनी दे में फोको रायनो दे आवं तीनी ची ते मतुव जान ली अकाफ सीन नो ते मतुव
2: Kabeza for four to press a calendar town for fully sent that of four than Nazar Senate and Marna Shaswan.
3: The Panarako for Missa, it of Firenena Lute Madame Missa as a resident Tare. Aye, as a resident Tara Minta, Missy Ways, Avatama Susan, Tenendo, the Tena for a Tara Mits for Tena Marna, the Turlana, the Azuken, the Azorana Tar.
4: Ny fomba fazahoana vaovao eto Madagasikara raha ny fahitako azy raha ho anahy manokana indraindray amin'ny manaraka amin'ny Facebook satria ho anatin'ny Facebook ahitana vaovao maro isan-karazana indraindray mety ho any amin'ny internet fa amin'ny ankapobeany a dia amin'ny ainao manjery mitele sy ny radio
5: matetika zany amin'ny alalan'ny ana manjery sy ny tele sy ny radio ary ny tambazotra tserasera
6: Koa fahitanao ny vaovao eto Madagasikara manahoana ny famakafakahan-kevitra ataon'ny mpanao gazety malagasy
5: amin'ny ankapobeany mizara roa ny mpanao gazety miakina amin'ny resaka politika miandany amin'ny atoko zeto hoanany
1: raha mbo vaovaoka zany misy ny lafa maro mbo misy ny lafa tsy de atao hoe tsara manahoana moa tsy de atao hoe ratsy manahoana zay zany no fandraisako anazy
2: tsy tabeny any kela izy fa mivadibadika be ny rasindresaka ry zareo ny sasany milaza an'izao moa ny sasany milaza an'izao dia tsy hita zay tena marina
4: ny fomba famakafakana ny vaovao eto Madagasikara aloha ny fahitako azy amin'ny ankapobeany dia mirona kokoa amin'ny fomba fijerin'la patron an'la mpanao gazety patron de presse zay ny azoko ilazana an'izay satria raha mijery ianao zao hoe mijery na miainy vaovao amina fomba fitondrana le patron de mirona kokoa amin'le fankasitrahana ny zava-bitan'ny fitondrana le fomba fijery ao raha mpanohatra le radio enonao na le telejerenao de mirona kokoa amin'le fanoherana amin'le fitsikerana le famakafakana ataon'le mpanao gazeta zay ny fahitako azy amin'ny ankapobeany
7: mahafinaritra dia mahafinaritra mihitsy ny fakaikevitry ny mpanao gazety manokana aloha fa saingin' izao voenjikenjika ilay mpanao gazety matetitetika zay aloha ny zavara ohatrany hoe problema nefa mpanao gazety tsy tokony enjehana fa manao ny asany ara-dalàna izy misaoratoko
0: saotra tomboko lahy saotra tomboko vavy